0: জুরি পাড়াই দিব কারণে ভি চর্চা করবলে আছে। বিজেপি লিডার হিমান্তা বিশ্ব শর্মা আসাম লাগা চিফ মিনিষ্টার হিসাবে আজাই চারটা মিনিষ্টার্স দুইটা দো বিজেপি পার্টিপ্রা আর একটা একটা দু এটা এলাইস আসাম কানা পরিষদ আর বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট পর মিলাই কিনে শপাত লোবলে আছে। আসামটি এটো তিসরা বার এনডিএ সরকার আহি কিনা শর্মা তো চিফ মিনিষ্টার হিসাবে দুসরা বার টার্ম কারণে হবলে আছে। জোন টো স্টেটটি তাই একলা নন কংগ্রেস সিএম রা এটু কামিয়াব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউনিয়ন হোম মিনিষ্টার অমিত শাহ, ডিফেন্স মিনিষ্টার রাজনাথ সিং আর বিজেপি প্রেসিডেন্ট নীতিন নবীন ব্রা শপাত লওয়া সেরেমনিটি ভেটেনারি কলেজ গ্রাউন্ড কানাপাড়া গুয়াহাটীতে যোগ লোবলে আছে। কিছু ইউনিয়ন মিনিষ্টার্স আর বিজেপি প্রা চলাই থাকে স্টেট লাগা চিফ মিনিষ্টার্স রা ভি অফিসার দি যোগ লোবলে আছে। Advisor for Urban Development and Municipal Affairs Aru Chairman, District Planning and Development Board, Jimukitima, Jalio Riobra District, the Sub Departments of Stakeholders Lokoti, Ahitake Monsoon Season Karni, Pura Tayara Kibali Kwese, Monthly DPDP Meeting, Jimukitima Di Jagali Kutakuri, Sri Riobra, Pani Jama Nahobali, Aru Barba, Pan Pani, Par Pani Nahobo Karni, Nala Khan Sapara Kibali Janai Dise. তারপর অথরিটিস লগতে দুঃখ বলে জায়গা খান্ডি বাচাব কাঠামথা বলে আর প্রখণ পানি কারণে তাইয়ারি কলোনিজ ওয়ার্ডস আর বস্তি খান লগতে জানানি দি বলে অনুরোধ করেছে। অ্যাডভাইজার বা পুরো ডিস্ট্রিক্টটি ব্যালেন্স আর সিস্টেমেটিক উন্নতি দিয়ে সুখবিধি এটা রেলওয়ে স্টেশনটি প্ল্যানিং মিলাই কিনে রাখি বলে বি দরকার জানাইছে। তারপর পুলিশ ডিপার্টমেন্ট লগতে রাস্তা দিয়ে সুরক্ষা রাখি বলে স্পিড লিমিট কারাপ্রা লগাই রাখি বলে জানাই দিছে। বোর্ডপ্রা কিছু উন্নতি প্রপোজালস দিয়ে স্কুলস আপগ্রেড করবলে মিচি ফিমাদি একটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আর একটা ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস তো জিমুকুটিমার কারণে বানাই দি বলে মিলাই কেন চর্চা করেছে। তিন তিন রক্ষা ওয়ার্কশপ কাম হ্যাকাথন তো এজেন্টিক এ আই সক্ষম দি যা শনিবার কহিমা সায়েন্স কলেজ জোৎসমাদি শেষ হয়েছে। প্রোগ্রাম দো কেপাবল ডট ইন লগতে পার্টনারশিপ রাখি কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নতুন ট্রেন্ডস ইন্ট্রোডিউস করবলে আর প্র্যাকটিক্যাল এ আই টুলস আর এপ্লিকেশনস দিয়ে নিচু সামিল করে এক্সপোজার দি বলে ভাবনাটি রাখিছে। জয়েন্ট সেক্রেটারি আই সি সি অ্যান্ড রোসা মিনিস্ট্রি অফ এডুকেশন আর্মস্ট্রং পামিবরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লগা দরকার আর ফিউচার স্কোপ খান জানাই কিনা স্টুডেন্টস লগতে রুটিন একাডেমিক কাম একলা কারণে নহয় কিনা কিনাকা এ আই বানাই কিনা জিমিটার পর জ্বলাব এটি জানাই দিছে। তারপর স্টুডেন্টস লগতে অরিজিনাল আইডিয়াস লাগা পিছিয়ে যা বলে রিসার্চ আর স্টার্টআপ ইনিশিয়েটিভটি সামিল হব আর আজিকালি লাগা দুনিয়াতে টেকনোলজিটি ভাল ব্রা চলাবলে মনঠাই দিছে। আর নাগাল্যান্ড ওয়েমেন ফুটসল লীগ 2026 লাগা সেকেন্ড এডিশন দু জয়া কালি শ্যাম আই জি স্টেডিয়াম কহেমাদি শুরু করেছে। স্টেট লাগা আটটা টিমস প্রা তিন তিন রাখিয়া কম্পিটিশন দিয়ে ভাগ লই আছে। জুন পর নাগাল্যান্ডে মহিলা লাগা ফুটবল বাড়াই দি বলে ভাবনা আছে। ইটু খোলাই দিয়া প্রোগ্রামটি কথা করে সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড জ্যোথিসা দাহোব্রা মহিলা লাগা এম্পাওয়ারমেন্ট কারণে স্পোর্টস তো মজবুত হাতিয়ার হিসাবে জানাই কিনা কম্পিটিটিভ স্পোর্টস দি মহিলা লগতে সাথ দিয়া ব্রা কনফিডেন্স লিডারশিপ আর ইকুয়ালিটি আনি দি বলে আছে কয়েছে।
1: Promoting women in sports is a crucial step towards gender equality.
0: Tournament laga pura prize de 1.9 lakh toka

ওপর লগতে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডস কানো আলাগ আলাগ ক্যাটেগরিজ থাকি আছে। টর্নামেন্টটি কালি খতম হবলে আছে। আর এইটির লগত আজি ফুজুর লাগা খবর ইমানটি শেষ করে আছি। শুনে থাকিবি সামসাদ বাজি দাস মেনাটি নাগামিজ খবর আনি দিবলে আছে।